আজ সোমবার, 19শে শ্রাবণ, 1948 শকাব্দ, 10ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 24শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, ভোর 5টা বেজে 13 মিনিট হয়ে 7 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 10 মিনিট হয়ে 27 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইএর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5টা বেজে 57 মিনিট হয়ে 8 সেকেন্ড।

0: Rainfall over East Rajasthan, Himachal Pradesh, Uttarakhand and West Madhya Pradesh today. The weather department has also forecast heavy rainfall conditions over Delhi, Haryana, Chandigarh, Assam, Meghalaya, East Madhya Pradesh, Jammu and Kashmir and Ladakh during the next 2 days. In squash, India settled for the silver medal in the team event at the FISU World University Championships in Mumbai yesterday. The Indian quartet of Om Sembal, Shamina Riaz, Suraj Kumar Chand and Nirupama Dubey lost the final to Hong Kong, China on game difference after the tie ended 2-2. Despite missing out on gold, a silver medal is India's best ever finish in the team event at the championship. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন আপনাদের জানিয়ে দিই আজ 10ই আগস্ট 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকে চাষবাস, কথিকা মশারির মধ্যে বেগুন গোত্রীয় ফসলের চাষ, বলবেন সোমা গিরি। সকাল 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা কিডনি প্রতিস্থাপন, বলবেন ডাক্তার অর্পিতা রায়চৌধুরী। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনে থাকবেন সুতপা চট্টোপাধ্যায় এবং ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তমালিকা গুহ। 8:00 বিজ্ঞানের খবর সংকলন ডক্টর শ্রাবন্তী বসু। 8:05 নজরুল গীতি শিল্পী দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়। 8:20 বাংলা কথিকা সুন্দরবনের হারিয়ে যাওয়া নদী, বলছেন উজ্জ্বল সর্দার। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী রাহুল চট্টোপাধ্যায়। 9:00 বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান কানে গানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10:00 গানের ভেলা, উপস্থাপনে থাকবেন বিদিশা রায়। 11:00 যুববাণী অনুষ্ঠান, উপস্থাপনা সম্পূর্ণা চক্রবর্তী এবং দেবজিৎ অধিকারী। 12:00 তুরবান বেড়ার কণ্ঠে ভজন, মৈনাক রায় কুণ্ডুর কণ্ঠে শুনবেন লোকগীতি। 12:15 12:33 উনজমি দুন ফসল, উপস্থাপনা বিদিশা রায়। 1:00 নির্বাচিত লোকগীতি, 1:45 মহিলা মহল, বিষয় বায়োস্কোপের গল্প, উপস্থাপনা সঙ্গীতা দত্ত। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনে থাকবেন শুভজিৎ সরকার, অতিথি হিসেবে থাকবেন প্রাক্তন ফুটবলার প্রশান্ত চক্রবর্তী। 5:30 বিদ্যার্থীদের জন্য, 6:05 এবং 6:15 সাঁওতালি অনুষ্ঠান, সন্ধ্যা 6:38 কৃষি কথার আসর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জীবন মরণে সীমানা ছাড়ায়, রচনা ডক্টর ব্রজসৌরভ চট্টোপাধ্যায়, প্রযোজনা রামরঞ্জন দাস রায়। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় নিয়ন্ত্রণে রাখুন রক্তের সুগার, অতিথি হিসেবে থাকবেন ডাক্তার রানা ভট্টাচার্য, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সুমিত ভট্টাচার্য। 9:30 দৃষ্টিপাত, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি, 10:45 পুরাতনী অরবিন্দ পাইকের কণ্ঠে অপূর্ব পালের কণ্ঠে রজনীকান্তের গান 11:00, 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী বিদুষী কল্যাণী রায়। সঞ্চয়িত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবাদ্য সঙ্গীত খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তমালিকা গুহ, 6:35 ধারাবাহিক রামচরিত মানস শুনবেন 198তম পর্ব, 6:45 ভজন শিল্পী তুরবান বেড়া, 7:10।

মিনিটে যুবনী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় থাকবেন অর্পিতা পাল, 8:30 নজরুল গীতি শিল্পী দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ পাইকের কণ্ঠে পুরাতনি, 8:45, 9:00 রজনীকান্তের গান শিল্পী অপূর্ব পাল, 9:10 রাজধারা, উপস্থাপনা শর্মিষ্ঠা ভট্টাচার্য, 10:15 আঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সমীত ভট্টাচার্য, সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভজন শিল্পী তুরবান বেড়া, 5:20 উর্বশী, সন্ধ্যা 6:10 হিন্দি কথিকা, 6:30 গুলগুলশান, সন্ধ্যা 7:10 শিল্প সংলাপ, পর্যটনের প্রেক্ষাপট, এই বিষয়ে সৈকত চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সময়িতা দাস, শুনবেন প্রথম পর্ব, সন্ধ্যা 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, রাত 8:30 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:00 সংসদের প্রশ্নোত্তর পর্ব, 10:30 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 10 আগস্ট 2026 সোমবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজ সারাদিনের অনুষ্ঠানের কথা। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন শুরু হচ্ছে সুবাদ্য সঙ্গীত। এই অনুষ্ঠানে আজ শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন, প্রথমে শুনবেন রাগ বিলাওয়াল, তারপর গুর্জরি, সবশেষে রাগ ভানকার।

এতক্ষণ শুনলেন খেয়াল শিল্পী পণ্ডিত এ কানন। প্রথমে শুনলেন রাগ বিলাওয়াল, তারপর গুর্জরি, সবশেষে রাগ ভানকার। শেষ হল সুবদ্ধ সঙ্গীত আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, আজকে শিল্পী তমালিকা গুহ।

শেষ হল রবীন্দ্রসঙ্গীত। আজকে শিল্পী ছিলেন তমালিকা গুহ, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে রামচরিত মানুষ, আজকের পর্ব 198।

শেষ হলো আজকের মতো রামচরিত মানস। আজ শুনলেন 198তম পর্ব আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুরু হচ্ছে ভজন। আজকের শিল্পী তুরবান বেড়া।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুব বাণীর প্রভাতী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখেই কি আজকে রেডিওটা টিউন ইন করেছো, নাকি ইতিমধ্যেই তোমার হাতে গরমা গরম চা বা কফির কাপটা চলে এসেছে? আজকে কিন্তু একদম সময় নষ্ট করলে চলবে না, মানে জাস্ট আমরা উইকেন্ডটা কাটালাম, মানে শনি আর রবিবারের এই যে একটা ছুটির রেশ থাকে, তারপরের সোমবারের সকালটা শুরু করতে মন না চাইলেও নিজেকে কষ্ট টষ্ট করে কিন্তু শুরুটা করিয়ে ফেলতেই হবে, কারণ সপ্তাহের প্রথম দিন। আর আজকের সকালটা দেখেই ভীষণ ভালো লাগছে, একদম রোদ ঝলমলে একটা আকাশ, সপ্তাহের শুরু, জোর কদমে কাজে লেগে পড়তে হবে এই আর কি। যতই মন চাক না কেন, আর একটু স্লো হোক আর একটু স্টেডি হোক, বাট আজকে একেবারেই সকালটা ধীরে শুরু করলে কিন্তু চলবে না, শুরুটা করে ফেলতে হবে জোর কদমে, না হলে কিছুই না, তুমি যখন অফিসে পৌঁছাবে তখন দেরি হয়ে যাবে আর কিছুই না। ব্রেকফাস্ট রেডি করা, টিফিন প্যাক করা, তারপর নিজেকে রেডি করে অফিসে পৌঁছানো, এই পুরো কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে ফেলে তোমার ওই লাস্ট মোমেন্টের যেই হুড়োহুড়ি ব্যাপারটা হয় সেটা হবে না এই আর কি। তো দেখো, আর বেশি সময় নষ্ট না করে আমিও কিন্তু একেবারে যৌবনী স্টুডিওর ঘড়ি দেখে সঠিক সময় চলে এসেছি তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে, গল্প করতে, আর আজকে একটা বিশেষ বিষয়ে কথাও বলবো। তো সেই সমস্ত কিছু তো হবেই, যেহেতু যৌবনী স্টুডিওর ঘড়ি বলছে 7:12 হয়ে 10 সেকেন্ড হয়ে গেল সময়, আমাদের যৌবনীর সুপ্রভাতের আসর গান ছাড়া কি আর সম্পূর্ণ হয় বলো তো? আড্ডাটা কোনোভাবেই সম্পূর্ণ হয় না গান ছাড়া। আর সকাল সকাল আজকে আমার প্লেলিস্টে রেখেছি ফসিলসের আরও একবার, হ্যাঁ জানি এই গানটা শুনলেই মনে হয় যেন টুক করে ব্যাকপ্যাক গুছিয়ে জাস্ট পাহাড়ে গিয়ে চলে যাই, পাহাড়ে গিয়ে ওই সানসেট বা সানরাইজ যার যেটা পছন্দ সেই দৃশ্যটা জাস্ট উপভোগ করতে ইচ্ছে তো করেই, কিন্তু কী করা যাবে, যাই হোক সোমবারের সকালে এসব বলে মন খারাপ করাচ্ছি না, আপাতত গানে গানে যদি একটু পাহাড়ের স্বাদ পাওয়া যায় তাহলে তো খুব একটা মন্দ হয় না, তাই না? ফসিলসের গান আরও একবার, গানটা দিয়ে শুরু করছি আজকে আমার তোমার সুপ্রভাতের আসর, ফিরছি গানের পর, তাই শুনতে থাকো। আর ইতিমধ্যেই তোমার হাতে যদি চা বা কফির কাপ না চলে আসে তাহলে নিয়ে বসে পড়ো, কারণ আড্ডা কিন্তু শুরু হয়ে গেছে।

গানের পরে ফিরে এলাম আমি অর্পিতা, আর চলছে এখন যুববাণীতে সুপ্রভাতের আসর। আচ্ছা, স্কুল কলেজে পড়ার সময় তোমার মনে পড়ে ইতিহাস বইটার কথা? না, যাদের ইতিহাস একেবারে খুব পছন্দের সাবজেক্ট ছিল তাদের কথা

0: বাদ দিয়েই বলছি, ওই যে এক উচ্চ শাল মনে রাখাটা কি যে মুশকিল হতো, বাপরে বাপ। হ্যাঁ, তবে মনে রাখতে যতই মাথার ঘাম পায়ে পড়ুক না কেন, কোনো না কোনো রকম মাধ্যম কিন্তু আমরা বের করেই নিতাম সমস্ত শালগুলোকে মনে রাখার জন্য, তাই না? এখন বরং সেই ইতিহাসের পাতাটাই একটু উল্টে পাল্টে দেখি যে আজকের দিনে ঠিক কী কী ঘটেছিল, যার জন্য ইতিহাসের পাতায় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে গেছে, চিরটাকাল থেকে যাবেও।
1: আজ এই দিনে
0: হার্ভার্ড কার্ক হুভার, তিনি ছিলেন আমেরিকার 31তম প্রেসিডেন্ট, 1929 থেকে 1933। এই চারটে বছর তিনি রাষ্ট্রের হাল ধরেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ছিলেন বিত্তবান খনি প্রকৌশলী। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলজিয়ামে ত্রাণ সাহায্য সংস্থার নেতৃত্ব দেন তিনি, আর যুক্তরাষ্ট্রের খাদ্য বিভাগেরও ডিরেক্টর ছিলেন। যুদ্ধের পরেও গোটা ইউরোপে ত্রাণ কাজে জড়িয়েছিলেন তিনি। রিপাবলিকান পার্টির সদস্য হিসেবে 1921 থেকে 1928 সাল পর্যন্ত দেশের বাণিজ্য সচিবের দায়িত্ব সামলানোর পর 1928 সালে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। কিন্তু তার শাসনকাল জুড়েই থাবা বসায় ভয়াবহ মহামন্দা। এই সংকট সামাল দিতে তার নেওয়া নীতি আর পদ্ধতি অনেকের কাছেই মনে হয়েছিল ঢিলেঢোলা কোনো অকার্যকর কোনো পরিস্থিতি। জনপ্রিয়তা হারিয়ে 1932 সালের নির্বাচনে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের কাছে তিনি চোখে পড়ার মতো হেরে যান। ইলা বসু, জন্ম 10 আগস্ট 1936। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি মূলত বাংলা আধুনিক গান ও নজরুল গীতিতে বিশেষ অবদান রেখেছেন। ইলা বসুর জন্ম ব্রিটিশ ভারতের হাওড়ার এক সাংগীতিক পরিবারে। মাত্র 7 বছর বয়সে এলাহাবাদে আয়োজিত সর্বভারতীয় সঙ্গীত সম্মেলনে ধ্রুপদী সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেন তিনি। ননীগোপাল মিত্র ও পরে নজরুল গীতির প্রবাদ প্রতিম শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কাছে সঙ্গীতের শিক্ষা নেন। আকাশবাণী কলকাতার নিয়মিত গায়কও ছিলেন তিনি। বেতারের জনপ্রিয় মহিষাসুরমর্দিনী প্রভাতী অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন। ভজন, গজল, রাগ প্রধান ও নজরুল গীতিতে ছিল তার অবাধ বিচরণ। নজরুল ইসলামের রচনা ও সুরের যথার্থ মর্মমানি তার অপূর্ব কণ্ঠ মাধুর্যে অসামান্য জনপ্রিয়তা লাভ করে তখন দেশ জুড়ে। গৌর গোস্বামীর সুরে চাঁদ ডুবে যায় যাক না, এই গানটি প্রথম গ্রামোফোন রেকর্ড প্রকাশিত হয়। বহু বাংলা এবং কিছু উড়িয়া ও অসমীয়া চলচ্চিত্রের নেপথ্যে সঙ্গীতের কণ্ঠদান করেছেন তিনি। প্রায় 200 গান গ্রামোফোন কোম্পানি রেকর্ড করেছিলেন সেই সময়। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে আছে কত রাজপথ জনপদ ঘুরেছি, গান ফুরালো জলসা ঘরে ও কালো কোকিল তুমি আর ডেকো না ইত্যাদি। রমেশবাবু প্রজ্ঞানন্দ, জন্ম 10 আগস্ট 2005, একজন ভারতীয় দাবারু গ্র্যান্ডমাস্টার। তিনি 10 বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হন এবং 12 বছর বয়সে দ্বিতীয় কনিষ্ঠ দাবা গ্র্যান্ডমাস্টার হিসেবে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন। 2013 সালে মাত্র 7 বছর বয়সে অনূর্ধ্ব 8 ওয়ার্ল্ড ইয়ুথ সেন্সপিয়ানে চ্যাম্পিয়ন হন। ইয়ার্থ থিংস মাস্টার ফার্স্ট দাবা টুর্নামেন্টে দ্রুত খেলায় কার্লসেনকে পরাজিত করেন এবং তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকেও পরাজিত করেছেন। তিনি 2016 সালে মাত্র 12 বছর 10 মাস 13 দিন বয়সে ভারতের দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। তিনি 2013 সালে বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 4 শিরোপা জিতেছেন এবং FIDE মাস্টার খেতাবও অর্জন করেছেন। তারপর 2015 সালে তিনি অনূর্ধ্ব 10 শিরোপা জেতেন। 2016 সালে মাত্র 12 বছর 10 মাস 13 দিন বয়সে ভারতের দ্বিতীয় ও বিশ্বের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হয় এই প্রজ্ঞানন্দ। এরপর সাল 2017 নভেম্বরের 8 তারিখে চতুর্থ স্থানে বিশ্ব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে তিনি

প্রথম স্থান অধিকার করেন। এরপর 17 এপ্রিল 2018 সালে গ্রিসে হেরাক্লিয়ান ফিশার মেমোরিয়াল জিএম নার্ম টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং অভিমন্যু মিশ্র, সের্গেই কারসাকিন, গুকেশ ডি এবং জাভেখির সিন্থাফের পরে গ্র্যান্ড মাস্টার উপাধি অর্জনকারী পঞ্চম কনিষ্ঠ ব্যক্তি হিসেবে যার নাম থেকে যাবে, তিনি হলেন এই রমেশবাবু প্রজ্ঞানন্দ।

আজকের মতো আজ এই দিনের ইনফরমেশন ছিল এটুকুই। আর এই যে এত কথা বললাম ইতিহাসের শাল নিয়ে, স্কুল জীবনের কথা, সেই স্কুল সময়ে ইতিহাস বই, সমস্ত কিছু জুড়েই তো একটা শব্দ ঘিরে থাকে, সেটা হচ্ছে ক্লাসরুম, তাই না? এখন সেই পৃথিবী ব্র্যান্ডের একটা বিখ্যাত গান ক্লাসরুম, এই গানটাই রাখলাম তোমার জন্য। গানের পর আমি আবারও অর্পিতা ফিরে আসছি তোমার সঙ্গে। শুনছো তুমি জোবানিতে সুপ্রভাতের আসর।

গানের পর আমি অর্পিতা ফিরে এলাম আবারও সুপ্রভাতের আসরে। আর একবারে অনুষ্ঠানের শুরুতে তোমায় বলেছিলাম আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলবো, যে বিষয়টা আমাদের রোজকার জীবনের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যারা পোষ্য ভালোবাসে তাদের কথা বাদ দিয়েই বলছি, অনেকের কাছে এখন এই সময় দাঁড়িয়ে পোষ্যটা কিন্তু ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া, নিজেকে আমাকে মেলে ধরতে হবে সেখানে, সেটার দিকে মন দিতে গিয়ে আমরা কিন্তু সেই পোষ্যের খেয়াল রাখতেই ভুলে যাচ্ছি। আদর করে ঘরে আনার পরে একদিন সেই আদরের পোষ্যটাকেই বাড়ি থেকে বার করে দেওয়ার মতো ঘটনা কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে। সমীক্ষা বলছে আমাদের দেশে প্রায় 6-8 কোটি গৃহহীন পথকুকুর, বিড়াল তারা রয়েছে, যাদের মধ্যে একটা বড় অংশ প্রথমে আশ্রয় পেলেও পরে কোনো না কোনোভাবে বিতাড়িত। আর এই পরিত্যাগের ঘটনা যে ক্রমশ বেড়েই চলেছে সেটা বিভিন্ন ডগ শেল্টার কিংবা রেস্কিউ শেল্টারগুলোতে খোঁজ নিলেই কিন্তু জানা যায়। অবলা প্রাণীদের প্রতি এই অমানবিকতাটা দিনে দিনে কেন বেড়ে চলেছে, এটাই কিন্তু এখন সমাজের বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা যদি খুঁজতে যাও তার পিছনে কিন্তু রয়েছে এক নয় একাধিক কারণ। কারণ একটি পশু যে প্রায় সন্তান সম, তার পরিচর্যা, যত্ন ও সময় সেটা তো সে দাবি করবেই, আর সেটা দিতে প্রস্তুত থাকেন না অনেকেই। রোজকার খাবার ছাড়াও ভ্যাকসিন, অসুখ করলে চিকিৎসার খরচ ইত্যাদির ব্যয়ভার সামলানোর পক্ষে অনেকটা কঠিন হয়ে পড়ে অনেক মানুষের কাছে। দাবি ব্রিডের পোষ্য হলে এটার খরচ কিন্তু দিনে দিনে আরও অনেকটা বাড়ে। এবার পোষ্য তোমার কীরকম সেটার ওপর খরচও ডিপেন্ড করে। আর তাছাড়া অনেকের বাড়ির পরিবেশ পোষ্য রাখার জন্য কিন্তু উপযুক্তও হয় না। বাড়ির কোনো কম বয়সী সদস্য হয়তো হঠাৎ শখ পূরণ করতে পছন্দ করছে, তার ফলে সে কিনে নিয়ে আসছে একটা ঘরে কুকুরছানা, কিংবা ধরো কেউ উপহার পেল, অথচ সেই বাড়ির বাকি সদস্য তার জন্য প্রস্তুতি নয়। এর ফলে নানান রকম প্রবলেম তো তৈরি হতেই থাকে, তাই না? বিশেষ করে বাড়িতে যদি কুকুর আনো তাহলে তার ঘর কিন্তু অপরিষ্কার হবেই, মানে তুমি যতই যাও না কেন তোমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটা পসিবল নয়। এটা ধরে নিয়েই তোমাকে প্রথম দিকে এগোতে হবে। তারপর নির্দিষ্ট সিজনে লোম ঝরা আছে, দাঁত ওঠার সময় জিনিসপত্র কেটে নষ্ট করার মতো ঘটনাও তোমায় মেনে নিতে হবে। আর যদি তুমি মেনে নিতে না পারো তাহলে এই রকম পোষ্যকে ঘরে না আনাই ভালো। পোষ্যের সঙ্গে অভ্যস্ত হতে না পারলে একদিন তার স্থান কিন্তু হতে পারে বাড়ির বাইরে। আর আমার মনে হয় এটা কোনোভাবেই কাম্য নয়, কারণ সে তো জোর করে তোমার কাছে আসতে চায়নি, তাই না? তুমি তাকে ভালোবেসে যদি নিয়ে আসো তাহলে সেই টেক কেয়ার, যত্ন তোমাকেই করতে হবে। আবার অনেকে পোষ্যকে কিন্তু ছেড়ে দেন তার বয়স হয়ে গেলে, কিংবা ধরো সে অসুস্থ হয়ে পড়েছে, চলো তাকে বাইরে রেখে দিই। তো চিকিৎসা ও পরিচর্যার দায়িত্ব এড়াতে অনেকেই কিন্তু এমনটা করে থাকে। এই ধরো বড় আকারের কুকুর যেরকম গ্রেট ডেন, অ্যাসোসিয়ান, এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে

পথকুকুর বা বিড়ালরা কোনো বাড়ি থেকে রোজ খাবার পায়, তারা কিন্তু সাধারণত দেখবে সেই বাড়ির আশেপাশেই বাচ্চা দেওয়ার চেষ্টা করে বা ঘুরতে থাকে। আর যিনি রোজ তাদের খেতে দেন, অনেক সময় তিনিও সেই বাচ্চাদের দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত থাকেন না। তারা খেতে দিচ্ছেন নিয়মিত, কারণ তাদের ভালো লাগছে, তারা সেই তাদেরকে ভালোবাসে, সেই হিসেবে তারা হয়তো খাবারটা দিচ্ছেন, কিন্তু তাদের টেক কেয়ার করার 24 ঘন্টা তাদের দায়িত্ব নেওয়ার মতন ক্ষমতা কিন্তু অনেকেই রাখেন না। সেই সময় দেখা যায় যে পথকুকুর বাড়িতে নিয়ে এসে পোষা হয়েছে এমন ঘটনা যখন আশেপাশে দেখছো, সেই সময় একটু খেয়াল রাখতে হবে, প্রত্যেকে আমাদের সজাগ থাকতে হবে যে যাকে আমরা ঘরে নিয়ে আসছি তাকে ঠিক মতো আমরা যত্ন করতে পারবো তো। এই যেমন কিছু স্ট্রিট ডগ ছোটোবেলায় একেবারে ল্যাব্রাডর কিংবা ডোবারম্যানের ছানার মতন কিন্তু দেখতে হয়, এবার এমন সুন্দর দেখতে কুকুর ছানা অনেকেই বাড়িতে নিয়ে আসেন তাদের শখ পূরণ করার জন্য, হাট থেকেও অনেকে কেনেন। কিছু সময় পর দেখা যায় যে তারা আসলে দেশি নেরি কুকুর, ব্যাস পেডিগ্রির পরিবর্তে ইন্ডিয়ান পারিয়ার লক্ষণ যখন ফুটে উঠতে থাকে তখন তাদের শখ একেবারেই মিটে যায়। আর তারপর সেই কুকুর ছানাদের স্থান কোথায় হয়? রাস্তায়, স্টেশন কিংবা বাজার চত্বরে ছেড়ে দিয়ে আসা হয় তাদেরকে। আর অনেকে বাড়ি থেকে বার করে দেওয়ার সময় একবারও ভাবেন না এর পরে তাদের কি হবে। নেরি কুকুর কিন্তু ঠিক সার্ভাইভ করে নেয়, কিন্তু এই বাড়ির কুকুর হঠাৎ রাস্তায় বেরোলে বা অনেক সময় নিজেরা কিন্তু ওই খাবার যে খুঁজে খেতে হবে সেটা শেখে না, রাস্তার কুকুরেরাও এদের আক্রমণ করে, ফলে তাদের বেঁচে থাকাটা অনেকটা কঠিন হয়ে পড়ে। আবার অনেকে বাড়িতে ভালোবাসার পাশাপাশি শাসনের নামেও কিন্তু অত্যাচার শুরু করে পোষ্যের ওপরে, আটকে রাখা হোক বা খেতে না দেওয়া, তাদের সঙ্গে শারীরিক অত্যাচার, এগুলো চলতেই থাকে। আর এই ধরনের ঘটনা অনেক সময় আড়াল হয়ে যায়, নিউজের ফ্রন্ট পেপারে আসে না। কখনো কখনো প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে কোনো রেস্কিউ সেন্টার থেকে উদ্ধার করা হয় আতঙ্কে আধমরা হয়ে থাকা সেই পোষ্যদের। আর ঠিক এই ধরনের ঘটনা যে কতটা শাস্তিযোগ্য অপরাধ সেটা যারা করেন তারা কতটা জানেন জানি না, তবে সেই নিরীহ অবলা প্রাণীগুলো যাদের আমরা এইরকম অবস্থা করে ফেলি, হয়তো জেনে কখনো, সজ্ঞানে কখনো, না বুঝে, আমার মনে হয় সেটা করার আগে একটু দুবার ভাবা উচিত। তারা কথা বলতে পারে না, কিন্তু কষ্ট, যন্ত্রণা, বেদনা তাদেরও হয়। যখন তুমি কাউকে নিয়ে আসছো বাড়িতে, যদি তার দায়িত্বও ঠিকভাবে পালন করতে না পারো, তাহলে আমার মনে হয় তারা যেখানে আছে তারা সেখানে থাকুক, ভালো থাকুক, কারণ তারাও এক্সপেক্ট করে যে তুমি যখন তাকে বাড়িতে নিয়ে আসছো তুমি বন্ধু হিসেবে কথা রাখবে, তাদেরকে আর যাই হোক ছেড়ে তো যাবে না বস, তাই না? শ্রেয়া ঘোষালের মন কেমন স্টেশন অ্যালবাম থেকে বন্ধু কথা রাখিস এই গানটাই রাখলাম এখন শুধুমাত্র তোমার জন্য। গানের পর আমি অর্পিতা আবারও ফিরে আসছি, সঙ্গে থাকো, শুনতে থাকো।

আমার মনে হয় যাকে তুমি বাড়িতে নিয়ে এসছো যেই পোষ্যটিকে, সেও সে কথাটাই বলতে চায়। আর যাই হোক, কখনো আমায় কোনোদিনও ছেড়ে যাস না। এই কুকুর বিড়াল পোষা যে শুধুই স্ট্যাটাস সিম্বল নয় সেটা সবার আগে কিন্তু বুঝতে হবে। আর এ প্রসঙ্গে পশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম মুখোপাধ্যায় বলছেন যে বাড়ির একজন সদস্যের মতন করে তাকে টেক কেয়ার করতে পারলেই তবেই পশু কেনো। কেনার আগে অবশ্যই কাগজপত্র যাচাই করতে হবে। যদি কোনো বাধ্যবাধকতার কারণে পশু রাখা আর সম্ভব না হয় তাহলে তার অ্যাডপশনের যথাযথ ব্যবস্থাও কিন্তু তোমাকেই করতে হবে। অথচ দেখো, কোনো কারণে হয়তো তুমি তাকে ভালোবাসো কিন্তু কর্মসূত্রে তোমাকে বাইরে চলে যেতে হবে, সেই সময়ও অ্যাডপশনের সন্ধান কিন্তু অনেকেই করেন। ঠিকঠাক পরিবার না পেয়ে কোনো ডগ শেল্টারে তখন তারা সেই পোষ্যটাকে দিয়ে দিতে বাধ্য হন। আর এই ধরনের সংস্থাগুলো কখনো কখনো নিজেদের সামর্থ্যের বেশি পোষ্য নিয়ে ফেলে, ফলে অনেক ক্ষেত্রেই যেটা হয় সেটা হলো প্রকৃত অর্থে যত্ন তারা পায় না। সেখানে সরকারি সাহায্য ছাড়া এই শেল্টারগুলো চালানো খুব কঠিন হয়ে পড়ে। আর এ শহর আর রাজ্যের বিভিন্ন জায়গায় বহু স্বেচ্ছাসেবী সংস্থা এই অবলা প্রাণীদের উদ্ধার ও আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু নিয়মিত কাজ করে চলেছে। সেটা ইন্ডিয়ার মতো সংস্থা জাতীয় স্তরে নানানভাবে কাজ করে। তোমাকে একটু খোঁজ খবর নিয়ে তাকে দিতে হবে যেখানে তুমি, মানে তাকে দিয়ে নিশ্চিন্তে কোথাও না কোথাও যেতে পারো। এটাই বলার যে যারা পোষ্য নিতে চাও তাদেরকে বিশেষ করে বলবো যে দামি ব্রিডের পরিবর্তে পথ কুকুরদের অ্যাডাপ্ট করো। কারণ যারা নিয়মিত খেতে পাচ্ছে না, একটা শেল্টার নেই তাদের, তারা যদি একটা ভালো ঘর পায় এর থেকে ভালো কিছু হতে পারে না। আর এটা মাথায় রেখো যে পোষ্য মানে কিন্তু অনেক বেশি দায়িত্ব। মানে শুধুমাত্র আমি শখ পূরণের জন্য কিনে নিলাম

রোজ একটা করে স্টেটাস দেওয়া বা সেই সোশ্যাল মিডিয়াতে নিজের স্টেটাসটাকে শো অফ করতে হবে, সেই কারণে আমি একটা জাস্ট পশু কিনে নিলাম, আমার মনে হয় সেটা করাটা খুব একটা ঠিক হবে না। সেটা তুমি তোমার সঙ্গেও যতটা ঠিক করছো না, যাকে নিয়ে আসছো তার সঙ্গে তো করছোই না। তো যাকে নিয়ে আসছো তার দায়িত্ব পালন করার জন্য কিন্তু যা যা করতে হবে সেই সমস্ত কিছু আগে ঘরে সেই পরিবেশটাকে তৈরি করো। সেই পরিবেশটা যদি ঠিকঠাক হয় তারপরেই নতুন পোষ্যকে তোমার ঘরে ওয়েলকাম করো। আমার মনে হয় তাতে তুমিও ভালো থাকবে এবং যাকে নিয়ে আসবে সে অনেক বেশি আনন্দে ফুরফুরে তোমার ঘরে থাকতে পারবে। আর যাকে নিয়ে আসছো তাকে তো ভালো রাখার দায়িত্ব তোমাকেই নিতে হবে, তাই না? তাই যখন কাউকে নিয়ে আসছো মেন্টালি অনেক বেশি প্রিপেয়ার হয়েও, আর শুধুমাত্র তুমি নয়, তোমার ঘরে যতজন সদস্য রয়েছে তাদেরকেও মেন্টালি প্রিপেয়ার রেখো। কারণ ঘরের সদস্যদের কেউ চাইলেও পশু আসুক, কেউ চাইছে পশু না আসুক, তাহলে কিন্তু একটা মতবিরোধ হয়, নানা রকম প্রবলেম ক্রিয়েট হতে পারে সেই সময়। তো যদি মনে হয় যে তোমার ঘর একদম রেডি নতুন পশুকে ওয়েলকাম করার জন্য, তাহলেই তাকে তুমি ওয়েলকাম করো, সেই নতুন পশুটাকে। তাহলে আর যাই হোক, তোমার ঘরটা রঙিন হতে বাধ্য, আর আমিও চাই তোমার আশেপাশটা সবসময় রঙিন থাকুক। তাই তোমাকে এখন এই মুহূর্তে তোমাকে চাই সিনেমা থেকে দেব অরিজিতের কণ্ঠে রঙিন গানটা শোনাবো। গানের পর একেবারে শেষ মুহূর্তের জন্য ফিরে আসছি আমি অর্পিতা সুপ্রভাতের আসরে।

গানের পর আমি অর্পিতা ফিরে এলাম, আর একদম হাতে সময় কম, বুঝলে তো। জুবানি স্টুডিও ঘড়ি বলছে 7:50 হয়ে 52 সেকেন্ড হয়ে গেল সময়, আর এখন সময় তোমার সঙ্গে একটা ছোট্ট গল্প ভাগ করে নেওয়ার। একটা লোক হাতির পাশ দিয়ে একদিন হেঁটে যাচ্ছিলেন, আর তারপর সে হঠাৎ থেমে যায়। একটি বিষয়ে তার মনে প্রশ্ন তৈরি করে। তিনি দেখলেন যে এত বড় প্রাণীর শুধুমাত্র সামনের পা দুটোকে ছোট্ট একটা দড়ি দিয়ে বাঁধা হচ্ছিল, কোনো চেন বা কোনো খাঁচা নয়। আর এই দড়ি এত বড় হাতির পক্ষে ছেঁড়া খুবই সহজ ব্যাপার, যে কোনো সময় চাইলে সেটা ছিঁড়ে তারা স্বাধীনভাবে তো চলে যেতেই পারে, কিন্তু বিশেষ কোনো একটা কারণে তারা সেটা করছে না, আর সেই কারণটাই তাকে খুব ভাবাচ্ছিল। কাছেই তিনি একজন প্রশিক্ষককে পেলেন এবং জানতে চাইলেন যে কেন এই হাতিগুলো এভাবে দাঁড়িয়ে থাকছে, দূরে পালিয়ে যাবার কোনো চেষ্টা কেন করছে না। তখন প্রশিক্ষক উত্তরে বললেন যে যখন তারা খুব ছোট ছিল তখনও তাদেরকে ঠিক এই ছোট্ট সাইজের দড়ি দিয়েই বেঁধে রাখা হতো, যেটা বেঁধে রাখার জন্য তাদের ওই সময়ের সাইজের জন্য যথেষ্ট ছিল। আর তারপর বড় হতে হতে তারা বুঝলো যে এই দড়ি তাদের নিয়ন্ত্রণ করছে, এটা থেকে বেরিয়ে যাওয়া আর যাই হোক যাবে না। এক একটা সময় এটাই তারা বিশ্বাসে পরিণত করে ফেলে। আর যখন এমন একটা সময় এলো তাদের সেই সাইজের দড়ির চেয়ে তারা অনেক বেশি বড় হয়ে গেল, তখনও তাদের বিশ্বাস যে এই দড়ি এখনও তাদেরকে ধারণ করছে, তাই তারা এটা ছিঁড়ে যাওয়ার কথা কোনোদিনও ভাবতেই পারে না। কথাগুলো শুনে লোকটি খুব অবাকই হলো, আর এই হাতিগুলো চাইলেই যখন তাদের বন্ধন থেকে বেরিয়ে আসতে পারে, শুধুমাত্র তারা পারবে না, এই বিশ্বাসের কারণেই তারা সেখানেই আটকে থাকে যেখানে তাদের আটকে রাখা হয়। আর অদ্ভুতভাবে দেখো, এই হাতির মতো কিন্তু আমরা অনেকেই এটা বিশ্বাস করে বসে থাকি যে জীবনে কিছু করতে পারবো না, শুধুমাত্র জীবনে কোনো একটা সময় ব্যর্থ হয়েছিলাম হয়তো, ঠিক সেই কারণেই আর পরের স্টেপটা নিতে আমরা ভয় পাই। আর এখান থেকেই কিন্তু আমাকে তোমাকে আমাকে বেরিয়ে আসতে হবে, কারণ এই ছোট্ট গল্পটা থেকে এটাই শিখলাম যে বিশ্বাসই তোমাকে সফলতার শিখরে নিয়ে যেতে পারে, আবার ব্যর্থতাই শেখার একটা অংশ হতে পারে জীবন যুদ্ধে। তাই কখনো আর যাই হোক হাল তো ছেড়ে দেওয়া উচিত নয় বন্ধু, কারণ জীবন যখন রয়েছে তখন গ্রাফের মতো উপর নিচে তো হবেই, তাই কখনো শিখবো, কখনো হারবো, কখনো মুখ থুবড়ে পড়বো, কিন্তু পড়ে গেলেও আবার সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে নিজের পায়ে নিজেকেই দাঁড়াতে হবে, নিজের হাতটা পিঠে রেখে বলতে হবে আবার চলো করে নিতে হবে, কারণ লক্ষ্য যখন দেখেছি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকেই তো দৌড়াতে হবে, আমার হয়ে আমার যুদ্ধটা আর যাই হোক কেউ তো লড়ে দেবে না, তাই না? জীবন যুদ্ধে নিজেকেই সমস্তটুকু দিয়ে লড়ে নিতে হবে। আর ওই যে একটা শব্দ যেটা বারবার বলা হয় যে পারবো না, পারছি না, হচ্ছে না, এই না শব্দটাকে আমার মনে হয় ডিকশনারি থেকে একটু একটু করে কমাতে হবে, একবারে ভ্যানিশ করে দিতে বলছি না, কমাতে হবে, কারণ জানি জীবন যুদ্ধে দৌড়াতে দৌড়াতে কোনো না কোনো সময় তো আমরা হার মেনেই নিই, হাত তুলে দিই যে না হয়তো আর হবে না, নিশ্চয়ই হবে। নতুন দিন নতুন সকাল যেমন আসে একটা বৃষ্টি ভেজা রোদের, মানে বৃষ্টি ভেজা একটা দিনের পর তো একটা রোদ ঝলমলে দিন আমরা দেখতে পাই, তাই না? তো একটা অন্ধকার দিন একটা খারাপ দিনের পর নিশ্চয়ই ভালো দিন আমরাও দেখতে পাবো, শুধু একটু সময় রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, আর মনে জোরটা রাখতে হবে। এই সময় খুব একটা বেশি মানুষকে বিশ্বাস করো কাছে পাবে না, শুধুমাত্র তখন নিজেই নিজেকে অনেক বেশি শক্তি দিতে হবে আর এগিয়ে যেতে হবে। আজকের মতো আমার অর্পিতার সময় একেবারে শেষ। জোয়ানি স্টুডিওর ঘড়ি বলছে 7:54 হয়ে 40 সেকেন্ড হয়ে গেল সময়, মানে আজকে সাইন অফ করতে হবে, তোমাকে টাটা বাই বাই বলতে হবে, তবে না কথায় তো সবসময় ছেড়ে যাই না, গানে রেখে যাই, আজকেও গানে রেখে যাব, আর গানে গানে জিৎ গাঙ্গুলি যেমন বলছেন তোর মতোই একটা বন্ধু চাই, আমারও ঠিক তোমার মতো একটা বন্ধু সব সময় চাই, না হলে ওই এন্থুটা পাবো না সকাল সকাল ঘুম চোখে তোমার সঙ্গে চলে আসতে স্টুডিওতে গল্প করতে। আবারও কথা হবে নতুন দিনে নতুন সকালে নতুন বিষয়। খুব ভালো থেকো, সুস্থ থেকো,

নজরুল গীতি শুনছিলেন দেবাঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

শুনছিলেন পুরাতনী গান অরবিন্দ পাইকের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

রজনীকান্তের গান শুনলেন অপূর্ব পালের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: organizing the Har Ghar Tiranga campaign. State Chief Minister Yumnam Khemchand participating in the campaign from his residence at Singh Jamai under Imphal West District urged the people to recognize themselves as Indians first, then a Manipuri. Meanwhile, Delhi Metro Rail Corporation has unveiled a special metro train wrapped with the Har Ghar Tiranga theme on the yellow line to celebrate the spirit of independence. The Indian Navy US Navy Explosive Ordnance Disposal Exercise 2026 will be conducted at Southern Naval Command, Kochi, from today till 14th of this month. The Defence Ministry said the bilateral exercise aims to enhance interoperability and strengthen professional cooperation between the specialist diving and EOD teams of the two navies. India has crossed 300 gigawatts of non-fossil fuel-based installed electricity generation capacity. The milestone of crossing 300 gigawatts of non-fossil fuel-based installed electricity generation capacity represents more than 60% of the 500 gigawatts capacity target set for 2030. The Ministry of New and Renewable Energy said that the share of non-fossil fuel-based electricity capacity in the country's total installed electricity generation capacity has reached over 54%. It added that the growth in clean energy generation has been driven by strong contributions across sectors. Russia has proposed exploring a railway route to the Indian Ocean and India to reduce dependence on strategically important maritime routes. Russian Deputy Prime Minister Marat Khusnulin said alternative routes could help address risks associated with the two strategic waterways, including the Strait of Hormuz and the Bosphorus Strait. At least three people have been killed and 10 others injured in multiple shootings in Chicago over the weekend. According to media reports, as many as 8 shootings took place on Sunday. 3 people were killed and 9 others injured, including 2 who are in critical condition. A 35-year-old man was also shot in the head in the early hours of Saturday. He remains in critical condition. Statistics show that 1,878 victims of gun violence were reported in Chicago in the last 12 months, with 356 people killed. India settled for the silver medal in the team event at the FISU World University Squash Championships 2026 after losing to Hong Kong, China in the final in Mumbai yesterday. The Indian quartet of Om Saimwal, Shamina Riaz, Suraj Kumar Chand and Nirupama Dubey lost the final to Hong Kong, China on game difference after the tie ended 2-2. Despite missing out on gold, a silver medal is India's best ever finish in the team event at the FISU World University Squash Championships. Indian weightlifter Maharajan Aruga Pandian won the silver medal in the men's 65kg category at the Asian Junior Weightlifting Championships in Tashkent, Uzbekistan. Maharajan produced a personal best total of 285kg, lifting 128kg in the snatch and 157kg in the clean and jerk. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিরঙ্গা যাত্রায় নেতৃত্ব দেবেন। দুপুরে গোষ্ঠপাল সরণী থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা হবে। বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ছাড়াও প্রশাসনিক শীর্ষকর্তা এবং বহু সাধারণ মানুষ তিরঙ্গা যাত্রায় অংশ নেবেন। এদিকে তিরঙ্গা যাত্রা উপলক্ষে শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানানো হয়েছে। কিংসওয়ে, আরআর অ্যাভিনিউ, প্লাসিগেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাজুরিনা অ্যাভিনিউতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া বেশ কয়েকটি রাস্তায় পার্কিংও সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতু, লেনিন সরণী এবং হেস্টিংস পর্যন্ত অংশ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্যান্ড রোডের রাজা উডমন্ড স্ট্রিট পর্যন্ত অংশ, জওহরলাল নেহরু রোড এবং এসপি মুখার্জি রোডের রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত এলাকায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনা বিষয়ে এক সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গেছে। নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায় সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন। 10 জুলাই পর্যন্ত এই প্রকল্পে কত আবেদন জমা পড়েছে, কিভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে সে সংক্রান্ত তথ্য সাধারণ মানুষকে জানাতেই সাংবাদিক বৈঠক বলে নবান্ন সূত্রে খবর। এর আগে মুখ্যমন্ত্রী

0: মন্ত্রী জানিয়েছিলেন যে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য সব আবেদনকারীর অ্যাকাউন্টে 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকবে। 11 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনপত্রগুলি যাচাই করে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছিলেন তিনি। শারদীয় উৎসবের আগে দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে রাজ্য সরকার চলতি মাসে সিদ্ধান্ত নেবে বলে নবান্ন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি নবান্নে কলকাতায় দুর্গাপুজো কমিটিগুলির সংগঠন ফোরাম ফর দুর্গোৎসবে 2 প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁও উপস্থিত ছিলেন। পুজোর অনুদান এবং বিদ্যুতের বিলে ছাড় সহ নানা বিষয়ে ইতিবাচক কথা হয়েছে বলে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন। প্রাথমিকভাবে 10 লক্ষ টাকার নিচে থাকা বাজেটের পুজো কমিটিগুলিকে সরকারি আর্থিক অনুদান দেওয়ার বিষয়ে ভাবনা চিন্তা চলছে বলে মুখ্যমন্ত্রী তাদের জানিয়েছেন। জমি কেলেঙ্কারি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়কে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। গত 2 দিন জেরার পর আজ ফের তাকে ডেকে পাঠানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জমি কেলেঙ্কারি মামলায় গতকাল সিআইডি ফের 8 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ করে সুমিতকে। এদিকে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার অনুমতি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে দুপুর নাগাদেই শুনানি হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতে কাদা ছোঁড়ার ঘটনা আসলে জনরোষের প্রতিফলন বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরোষ। আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে।
0: হালিশহরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে কাদা ছোঁড়ার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য।
2: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়, কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে।
0: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগরে ফের একটি ট্রলার ডুবি হয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় ট্রলার FB শুভদীপ উপকূলে ফেরার সময় ডুবে যায়। ট্রলারে থাকা 13 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ তাদের শেষ ম্যাচে CISF প্রোটেক্টরসের বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টেয়। মোহনবাগান ইতোমধ্যেই নকআউট পর্বে পৌঁছে গেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ঝাপতালে তবলা পরিবেশন করলেন সমীত ভট্টাচার্য, হারমোনিয়ামে সঙ্গত করলেন হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

ভজন শুনলেন, পরিবেশন করলেন তুরবান বেরা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে থাকবেন রোশান মুরারকা।

0: নমস্কার, সকল শ্রোতা বন্ধুকে শিল্প সংলাপের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ এসেছি আমরা আবার একটি নতুন পর্ব নিয়ে। নতুন অতিথির সঙ্গে আমরা আলাপচারিতায় বসব। উনি কে এবং উনি কি করেন এবং আজকের আমাদের বিষয়টা কি সেটা নিয়ে জানাবো আপনাদের। পর্যটন শুধু ভ্রমণ নয়, অর্থনীতি, কর্মসংস্থান আর সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। এই বিষয়ে আজ কথা বলবেন এমন একজন বিশেষজ্ঞ যার দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে দেশ বিদেশে পর্যটনের প্রসার ও বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে। আমাদের অতিথি ডক্টর সৈকত চক্রবর্তী। স্যার, আপনাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে।
1: নমস্কার।
0: প্রথমেই যেটা মনে হচ্ছে, বাঙালির মতো ভ্রমণ পিপাসু জাতি বোধ হয় ভারতবর্ষে খুব দুর্লভ। এ ব্যাপারে আপনার কি মত? আমাদের সাহিত্যে, আমাদের সংস্কৃতিতে ভ্রমণ, পর্যটন, ঘুরে বেড়ানো, দেশ দেখা, যত রকমের আমাদের আশেপাশে চারপাশটা একটু পর্যবেক্ষণ করে দেখা, এটা বোধ হয় বাঙালির মজ্জায় মজ্জায় মিশে আছে, এটা নিয়ে আপনি কি বলবেন?
1: দেখুন, বাঙালির ভ্রমণ আজকের কথা নয়। বাঙালির ভ্রমণ আমরা যদি সাহিত্যের আঙ্গিকে বলতে চাই, তাহলে জলধর সেনের হিমালয় বইয়ের রচনার থেকে আমরা শুরু করতে পারি। এবং তার পরবর্তীকালে ব্রিটিশ ভারতে বিভিন্ন পত্র পাওয়া যায় যেখানে কোলব্রুক একটি চিঠি লিখছেন ওয়ারেন হেস্টিংসকে, রাজ্য শাসনের ক্ষেত্রে ভ্রমণের প্রয়োজনীয়তার কথা তিনি উল্লেখ করছেন। এটা ব্রিটিশদের কথা বললাম, কিন্তু এছাড়াও সে সময়ে ভ্রমণের জন্য মূলত মানুষ তীর্থযাত্রার জন্যই বেরোতে, এবং তখন ভ্রমণ ছিল হচ্ছে দলবদ্ধভাবে একসঙ্গে অনেকে একটি কোন নির্দিষ্ট তীর্থযাত্রায় বেরোতেন, এবং সেটা অনেক কষ্ট সাপেক্ষ ছিল, পায়ে হেঁটে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই হিমালয় বা ইত্যাদি জায়গাকে বেছে নেওয়া হতো।
0: এবং যা ধারণা, যে প্রচলিত ধারণার কথা বলবো, তীর্থে তারাই যাচ্ছেন যারা মোটামুটি একটু প্রাপ্ত বয়স্ক এবং অনেকটাই জীবন দেখে নিয়েছেন, তারপরে তারা তীর্থ যাচ্ছেন, সেইখান থেকে কি এখন ধারণাটা একটু পাল্টেছে?
1: না, দেখুন, এইটা নির্ভর করে মানুষের নিজস্ব চিন্তা চেতনা। যেমন আমি উদাহরণ দিতে পারি, প্রবোদ কুমার সান্যালের যদি আমরা দেবতাত্তা হিমালয় বই সম্পর্কে বলি, বা শঙ্কু মহারাজের আমরা যদি বিগলিত করুণা জাহ্নবী যমুনা সম্পর্কে বলি, এরা কেউই কিন্তু মানে সোকল্ড তীর্থের জন্য যাননি। এরা কিন্তু গিয়েছিলেন দেশকে দেখা এবং হিমালয়কে উপলব্ধি করা, এবং কেন এত মানুষ যাচ্ছেন সেই জিনিসটাকে দেখতে তারা গিয়েছিলেন। কিন্তু এটা তো ঠিক কথা যে একটা নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে মানুষেরাই তীর্থযাত্রার ক্ষেত্রে যান, কিন্তু আজকের দিনে এই ট্রেন্ডটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে। কারণ এখন মানুষ, আমি বলবো যে, নতুন জায়গাকে উপলব্ধি করতে, কারণ আজকের দিনে তীর্থযাত্রায় সেই কষ্ট, আগের মতো যে কষ্টকর একটা জার্নি সেটা নেই। উপরন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে তীর্থযাত্রার সঙ্গে সঙ্গে তারা আরো নানা উপাদানকে খুঁজে পাচ্ছে।
0: উপাদান বলতে মনে পড়ছে যে আমাদের রাজ্যে এত বৈচিত্র্য, এটা কি কোনোভাবে আমাদেরকে একটু প্রভাবিত করে ঘুরে বেড়ানো বা পর্যটনের ক্ষেত্রে? এটা কি আমাদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়?
1: অবশ্যই। দেখুন, আমাদের রাজ্যে খালি মরুভূমি ব্যতীত সমস্ত কিছুই রয়েছে। মানে দক্ষিণে সুন্দরবন থেকে শুরু করে সমুদ্র উপকূল থেকে শুরু করে হিমালয় পর্যন্ত, এবং তার একদিকে মালভূমি আমাদের যে পশ্চিম অঞ্চল যেটা, বা মধ্য পশ্চিমবঙ্গ, আর উত্তরের হিমালয় এবং তার তরাই অঞ্চল। বিশেষত তরাই অঞ্চলের গুরুত্ব অত্যন্ত উল্লেখযোগ্য, বিকজ তরাই অঞ্চল যেটা ডুয়ার্স বলে পরিচিত, এই ডুয়ার্স ভ্রমণ কিন্তু ব্রিটিশের সময় থেকেই হয়ে আসছে, এবং তখন ডুয়ার্সে যাতায়াতের জন্যে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত একটি টয় ট্রেনও ছিল। তার চিহ্ন আমরা এখনো দেখতে পাই জয়ন্তী নদীর ধারে, জয়ন্তী ফরেস্টের পাশে গেলে। তো সেই জিনিসটা কিন্তু ডুয়ার্সের যে আকর্ষণ, আমরা পশ্চিমবঙ্গের ডুয়ার্সকে অন্তত 1000 বার গেলেও শেষ করতে পারবো না, এত জায়গা রয়েছে। কিন্তু সেই জিনিসটা কিন্তু এখনো, আমি বলবো যে, ডুয়ার্স যতটা জনপ্রিয় হওয়া উচিত ছিল সেটা কিন্তু এখনো হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে।
0: ঠিক, আপনার কথা ধরেই আপনি বললেন যে ভৌগোলিক বৈচিত্র্য আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে এত আছে, সেইখান থেকে শুধুমাত্র এখন আমরা সেই বৈচিত্র্য দেখার জন্য আমরা বেড়াতে যাই না, কিন্তু আমাদের আরো অনেক কারণ, এই মডার্ন টাইমস যদি আমি বলি, আমাদের অনেক কারণ আছে। আমাদের ডেস্টিনেশনে একটা কোনো নির্দিষ্ট জায়গায় লক্ষ্যে আমরা যাব, গিয়ে সেখানে কিছুই করব না, এমনি বসে থাকব,

0: কোথাও বেরোলাম না। এই প্রেক্ষিতে আপনি যদি আপনার কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতা একটু আমাদের শ্রোতাদের জন্য বলুন যে পর্যটন শব্দের অর্থটা কি, আমরা কি বুঝি ট্যুরিজম বলতে?
1: দেখুন, ট্যুরিজম এক্ষেত্রে এটা আমি একটু ঐতিহাসিক পটভূমি বলতে চাই যে কি করে পর্যটন এলো। তো আমি আগেই যেটা বলেছি যে যেটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য ছিল যে মানুষ দলবদ্ধভাবে বেড়াতে যেতেন, এটা সারা পৃথিবীর জন্যই প্রযোজ্য। যে ট্যুরিজম কিন্তু প্রথম দিকে সবাই দলবদ্ধভাবে, কেউ হয়তো ভ্যাটিকান সিটির থেকে অন্য কোথাও যাচ্ছে বা কেউ হয়তো মক্কায় যাচ্ছেন, তো এই জার্নিটা কিন্তু এরকম ছিল। তার পরবর্তীকালে এই দলবদ্ধ ভ্রমণের ক্ষেত্রে দেখা গেল যে বহুমাত্রিক বিভিন্ন অসুবিধে সম্মুখীন হতে হচ্ছে, যে থাকার জায়গা একসঙ্গে অত মানুষের হচ্ছে না, বা একসঙ্গে অত লোকের যাওয়া আসা, সেই যে নির্দিষ্ট পর্যটন ক্ষেত্র তার উপর একটা অত্যন্ত বেশি চাপ বৃদ্ধি করছে। তো এই সমস্ত কথা, এবং সেই সময়টা আস্তে আস্তে এই যে অগ্রগতি, এই বিদ্যায়তনিক ক্ষেত্রেও এর অগ্রগতি ঘটা শুরু হয়ে গেছিল। পর্যটন তখন আস্তে আস্তে চর্চার বিষয় হয়ে দাঁড়ায়, শিক্ষাক্ষেত্রে তাকে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়, গবেষণা হয় সে নিয়ে। তো এই সময়ে 1970s ডিপ ইকোলজি বলে আন্ডার নেস্টের একটা কনসেপ্ট আসে, এবং তার থেকে যেটা হয় সেটা হচ্ছে যে ইকোট্যুরিজম এর সৃষ্টি হয়। এবং শুধু ইকোট্যুরিজম নয়, এটা আমরা যদি পর্যটনের তাত্ত্বিক ভাষায় বলি তাহলে এই মাস ট্যুরিজম বা দলবদ্ধ পর্যটন থেকে একটা বিকল্প পর্যটন, যার ইংরেজিতে আমরা বলতে পারি অল্টারনেটিভ ট্যুরিজম, এইটা নিয়ে চিন্তা ভাবনা বিশেষজ্ঞ মহলে শুরু হয়। এবং এই অল্টারনেটিভ ট্যুরিজমের মধ্যে বিভিন্ন থিমকে মাথায় রেখে অনেকগুলো ভাগে ট্যুরিজমকে ভাগ করা হয়, যেমন ইকো ট্যুরিজম একটি ভাগ, রুরাল ট্যুরিজম বা গ্রামীণ পর্যটন একটি ভাগ, হেরিটেজ ট্যুরিজম একটি ভাগ। এইভাবে ট্যুরিজমকে থিম্যাটিক ওয়েতে বিভক্ত করা হয়। এবং আজকের দিনের যে ট্রেন্ড সেটা হচ্ছে কেউ কারোর ভালো লাগা অনুযায়ী সে সেই জায়গাগুলোকে বেছে নিচ্ছেন।
0: বেশ, অনেক কিছুই জানলাম, একটু জানতে ইচ্ছে করছে আরো যে এই যে একটা কোন নির্দিষ্ট জায়গার ট্যুরিজম যখন একটুখানি সেটার প্রসার হচ্ছে, একটু বিকশিত হচ্ছে, সেই সঙ্গে তো পাশাপাশি আরো অনেক আনুষঙ্গিক ক্ষেত্র রয়েছে যেগুলোকেও একইভাবে তার উন্নয়ন ঘটাতে হবে এবং একটা সমষ্টিগতভাবে আমাদেরকে এগিয়ে চলতে হবে। আপনার ভূমিকায়, আপনি বিভিন্ন ভূমিকায় রয়েছেন, কিভাবে এই যে সেতুবন্ধন হচ্ছে একটা বিভাগের সঙ্গে অন্য বিভাগের, যাতে ট্যুরিজমটা বা পর্যটনের যে শিল্পটা সেটা এগিয়ে যেতে পারে, কিভাবে সেতুবন্ধনটা ঘটছে?
1: যে কোনো শিল্পের ক্ষেত্রেই বা যে কোনো সমাজ উন্নয়নের মাধ্যমের ক্ষেত্রে মানুষ হচ্ছে আসল কেন্দ্রবিন্দু। তো এক্ষেত্রে পর্যটনের ক্ষেত্রেও দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে পর্যটনের প্রভাব রয়েছে, তার সদর্থক প্রভাব রয়েছে এবং তার নেতিবাচক প্রভাবও রয়েছে। তো আজকের দিনের পর্যটন বিশেষজ্ঞদের গবেষণায় তারা সব সর্বদা চেষ্টা করছেন, এবং বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থা যেমন ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল এবং বিভিন্ন কেন্দ্রীয় মেম্বার কান্ট্রিজ, এই সমস্ত অর্গানাইজেশনের যে বিভিন্ন দেশ, কেন্দ্রীয় সরকার বিভিন্ন দেশের, তারা সবাই সচেষ্ট হয়েছেন যে যতটা ট্যুরিজম এই নেতিবাচক প্রভাবকে কম করা যায় এবং তার সদর্থক প্রভাবকে বাড়ানো যায়। তো এই জিনিসটা কিভাবে করা সম্ভব, তো সেক্ষেত্রে একটা নতুন ধারণা পর্যটন বিকাশের ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে কমিউনিটি বেসড ট্যুরিজম। কমিউনিটি বেসড ট্যুরিজম হচ্ছে যেখানে যে নির্দিষ্ট স্থানে মানুষ যাচ্ছেন বেড়াতে, সেখানকার যে স্থানীয় মানুষজন তারা কিভাবে ট্যুরিজমের শিল্পের সঙ্গে যুক্ত হতে পারেন। কারণ একটা কথা আমি বলি যে পর্যটন শিল্প হচ্ছে এমন একটা শিল্প যেখানে আমরা সমাজের সর্বস্তরের মানুষকে তাদের জীবিকার ক্ষেত্রে বেসিক্যালি অন্তর্ভুক্ত করতে পারি, মানে স্কিল্ড, সেমি স্কিল্ড এবং আনস্কিল্ড। তো এই যে একটা বিরাট বড় একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে যেখানে আমরা যে কোনো মানুষকে ট্যুরিজমের সঙ্গে জুড়তে পারি, তো এই জিনিসটার একটা সদর্থক প্রভাব পড়ে সেই নির্দিষ্ট কোনো পর্যটন ক্ষেত্রের, সেখানকার জনজাতির বা স্থানীয় মানুষের জীবন ধারণের মান উন্নয়নের ক্ষেত্রে।
0: আপনি কোনো উদাহরণ দিতে পারেন এই যেটা আপনি এতক্ষণ ধরে বললেন, একটা মাইক্রো লেভেলে এরকম কিছু একটা উন্নয়ন হয়েছে যেখানে কিছু ছিল না আর এখন সেখানে পর্যটকরা যাচ্ছেন এবং পুরো একটা হলিস্টিক ডেভেলপমেন্ট হয়েছে?
1: যেমন ধরুন আমাদের যে তরাই অঞ্চল, ডুয়ার্স, তরাই অঞ্চলে বহু জায়গা রয়েছে যে অনেক আগে, মানে আজ থেকে 20 বছর আগে মানুষ বেশিরভাগ

0: জানতেন জলদাপাড়া বা হাতে গোনা দু একটি জায়গার নাম, কিন্তু পরবর্তীকালে যখন ধীরে ধীরে গরুমারা ন্যাশনাল পার্ক বা চিলাপাতা এগুলো যখন বিখ্যাত হওয়া শুরু হলো, এবং এই লেট নাইনটিজ থেকে যখন আর কি বহু পর্যটক পশ্চিমবঙ্গ থেকে তারা উইকেন্ড ট্যুরে বা ই করতে বেড়ানোর জন্য এই ডুয়ার্সকে বেছে নিলেন, সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর তারা কিন্তু তাদের যে JFMC জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি যেগুলো রয়েছে তাদেরকে ইনভলভ করলেন এই পর্যটনের শিল্পের সঙ্গে কিভাবে যুক্ত করার জন্য, এবং তাদেরকে ওনারা ট্রেনিং দিয়ে তাদেরকে নিযুক্ত করলেন নেচার গাইড হিসাবে। তো এটা একটা স্পেসিফিক উদাহরণ, এবং এইটা যখন শুরু হলো তার পরবর্তীকালে 2004-05 এরকম সময়ে তখন বন দপ্তর যে আমাদের যে জঙ্গল সাফারি হয় সেই সাফারির মধ্যে বিকেলবেলায় তখন তারা এই যে জনজাতিদের যে গ্রাম সেই গ্রামের মধ্যে একটা কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা করলেন। তো এই দুটো খুব সাধারণ উদাহরণ যে ডুয়ার্সের ক্ষেত্রে কি হয়েছে। আমি যদি সুন্দরবনের কথা বলি তাহলে সুন্দরবনে দেখুন একটা সময় ছিল যখন সুন্দরবনের জীবন ধারণ খুবই কঠিন ছিল। আমি একটা মজার গল্প বলতে চাই যে আমি একবার সুন্দরবনে গিয়ে দেখলাম যে ওখানে মানুষ বনবিবি পালাগান বিভিন্ন হোটেলে প্রোগ্রাম হয়, এবং সেখানে এই বনবিবি পালাগানের যে অনুষ্ঠান তারা করেন প্রতি ঘন্টা পিছু একটা তাদেরকে সাম্মানিক অর্থ প্রদান করা হয়। তো সুন্দরবনে যেখানে কৃষিকার্য খুব কঠিন, যেখানে খালি মানে মধু সংগ্রহ জঙ্গল থেকে এবং মৎস্যজীবীরা নৌকোয় করে গিয়ে মাছ ধরা এই দুটো মেন তাদের যে রোজগার, সেই জায়গায় তারা একটা অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম খুঁজে পেলেন, এবং একটা অদ্ভুত ট্রেন দেখতে পাওয়া গেল। তাদের বাচ্চারা এই বনবিবি পালাগান শেখার জন্য স্কুল তৈরি হলো এবং তারা সেখানে বনবিবি পালাগান শিখতে যাওয়া শুরু করলেন। তো কিভাবে পর্যটন ক্ষেত্রের স্থানীয় মানুষের জীবনের উপরে প্রভাব ফেলতে পারে, এবং এটার সঙ্গে এটাও ইম্পর্টেন্ট যে এটা একদিক দিয়ে কালচারাল হেরিটেজের কনজারভেশনের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, কারণ এই বনবিবি পালাগান কিন্তু একটা লোক উপাদান, এটা একটা ফোক হেরিটেজ। তো এই জিনিসটা যদি চর্চা না হয় তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। এই পর্যটনের ক্ষেত্রে যখন সবাই ডিমান্ড তৈরি হলো যে বিভিন্ন হোটেল রিসর্টে এটা দেখানো হবে, তখন তারা মনে করলেন যে এই জিনিসটা চর্চা করলে আমাদের একটা বিকল্প রাস্তা হবে অর্থ উপার্জনের।
1: অর্থাৎ আপনি বলছেন যে যদি আমরা শুধু পর্যটন শিল্প না, একটা ক্ষেত্রকে যদি আমরা তার উন্নয়ন ঘটাতে চাই, পাশাপাশি কিন্তু তার চারপাশেরও অনেক ধরনের উন্নয়নও ঘটতে থাকে, এবং ওভারঅল একটা আমাদের GDP একটা পজিটিভ আমরা আউটকাম দেখতে পারি। একটু যদি আমাকে বলেন যে কতটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কন্ট্রিবিউশন আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপটে।
0: দেখুন, আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপটে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গর আজকে যে ধরনের পর্যটনের সম্ভার আমাদের কাছে রয়েছে, এবং রিসেন্ট একটি প্রতিবেদনে আমি দেখেছি যে সবথেকে বেশি বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গে এসেছেন, তো সেই হিসাবে কিন্তু পশ্চিমবঙ্গের সম্ভাবনা অনেক উজ্জ্বল। এবং আমি আপনাকে একটা এক্ষেত্রে তথ্য বিশ্ব প্রেক্ষিতে একটি তথ্য দিতে পারি যে পর্যটনের প্রতি 9 জনে একজন হচ্ছে পর্যটনের থেকে জীবিকা নির্বাহ করেন।
1: আচ্ছা,
0: জনপ্রতি 9 জনের মধ্যে একজন হচ্ছে পর্যটনের থেকে জীবিকা নির্বাহ করেন, এবং পর্যটনের যে গ্রোথ সেই গ্রোথ কিন্তু 2025 সালে টোটাল GDP কন্ট্রিবিউশন ছিল হচ্ছে $11.6 trillion। এটা আমি আন্তর্জাতিক নিরিখে আপনাকে মানে এই পর্যটনের যে ব্যাপ্তি সেইটা বোঝানোর জন্য আমি আপনাকে এই আন্তর্জাতিক উদাহরণটা দিলাম। আর 2025 সালের আরেকটি পরিসংখ্যান বলছে যে সম্পূর্ণভাবে 366 মিলিয়ন জবস সারা বিশ্বে তৈরি হয়েছে পর্যটন শিল্প থেকে।
1: হ্যাঁ, এটা তো দারুণ আমাদেরকে আকর্ষণীয় একটা ব্যাপার। এটার কি একটা নেগেটিভ বা একটা ফ্লিপ সাইড কি আছে যে যত আমরা পর্যটনকে পর্যটনের উন্নয়নের জন্য অগ্রসর হচ্ছি তত কি কোনোভাবে আমরা চাপ সৃষ্টি করছি আমাদের চারপাশের পরিবেশের ওপর? সেখানে পর্যটন বিভাগে যারা রয়েছেন এবং সাধারণ মানুষ কিভাবে আমরা দায়ী থাকছি?
0: এক্ষেত্রে উন্নয়ন বলতে আমরা কি বুঝি সেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে উন্নয়নকে আমি কিভাবে দেখব।

0: উন্নয়ন মানে কি শুধুই আমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলাম, সেটা তো উন্নয়ন নয়। উন্নয়নকে আমাকে একটা সমান্তরাল পদ্ধতিতে নিয়ে যেতে হবে, যেখানে একটা সামঞ্জস্য থাকবে, যে মানুষের জীবন জীবিকার সঙ্গে উন্নয়ন যেখানে কোনো একটা সংঘাত তৈরি করবে না। তো সেই ক্ষেত্রে একটা প্রধান পদ্ধতি হচ্ছে যে আমাদেরকে জনসচেতনতা তৈরি করতে হবে, যারা পর্যটন শিল্পের সঙ্গে সংযুক্ত রয়েছেন এবং যারা স্থানীয় মানুষ দুজনকেই, কারণ আমরা পর্যটনের টেকনিক্যাল ভাষাতে বলি হোস্ট অ্যান্ড গেস্ট রিলেশনশিপ। এই হোস্ট অ্যান্ড গেস্ট রিলেশনশিপকে যদি আমরা ঠিক করি, তো সেক্ষেত্রে আমাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে যে যারা পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত তারা কিভাবে পর্যটনকে পরিচালনা করবেন, আর যারা স্থানীয় মানুষ তারা কিভাবে পর্যটকদেরকে আহ্বান করবেন, গ্রহণ করবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে পর্যটকদের সঙ্গে স্থানীয় মানুষের সংঘাত তৈরি হয়, কারণ সেক্ষেত্রে এই জাতীয় ধারণাকে তৈরি করা দুই দিকেই এটা খুব জরুরি। এবং আর একটা আধুনিক কনসেপ্ট আছে, খুব আধুনিক নয়, তাও বছর দশেক হয়ে গেছে, সেটাকে বলা হয় রেসপন্সিবল ট্যুরিজম। তো রেসপন্সিবল ট্যুরিজম এখন সারা পৃথিবীব্যাপী একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং রেসপন্সিবল ট্যুরিজমের জন্য আমাদের ভারত সরকারেরও গাইডলাইন রয়েছে, এবং সারা পৃথিবীর যত বড় বড় অর্গানাইজেশনস, পলিসি মেকিং অর্গানাইজেশনস, ইভেন WTO, WTTC, এরা সবাই রেসপন্সিবল ট্যুরিজমের উপরে অনেক কাজ করছেন, এবং সেটা যাতে অ্যাপ্লিকেশন হয় বাস্তবিক ক্ষেত্রে, সেক্ষেত্রে সবাই এটা নিয়ে কাজ করছেন।
1: বেশ, আমাদের সময় এই পর্বে মোটামুটি আমরা শেষের দিকেই চলে এসেছি, এবং ডক্টর সৈকত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ ধরে, আমরা ওনার সঙ্গে আরো কথা বলবো আমাদের পরবর্তী পর্বে। আজকের জন্য আমরা এতক্ষণ শুনছিলাম ডক্টর সৈকত চক্রবর্তীর কথা, উনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নিলেন। এবং আপনাদেরকেও আমরা জানিয়ে রাখতে চাই যে যখন পর্যটনের কথায় মাথায় আসবে, এটা শুধু নিজের অনুভূতিকে একটুখানি প্রসার করে দেওয়ারই ব্যাপার নয়, এখানে রয়েছে আরো অনেক দায়িত্ব যেটা আমাদেরকে মাথা পেতে নিতে হবে। তার সঙ্গে শেষ হচ্ছে আজকের শিল্প সংলাপের এই পর্বটি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন প্লে মিউজিকের অনুষ্ঠান, প্রথম ছায়াছবি কিনারা, শিল্পী লতা মঙ্গেশকর, ভূপিন্দার।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মোহনবাগান সুপার জায়েন্ট টুরান কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অনূর্ধ্ব ১৮ এশিয়ান বাস্কেটবল বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হবে। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন ভারতের মহারাজন আরু মুগা পান্ডিয়ান রৌপ্য পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট 6-0 গোলে সিআইএসএফ প্রোটেক্টরসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ এই জয়ের ফলে মোহনবাগান গ্রুপ পর্বে অপরাজিত থেকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছল। প্রথমাতে মোহনবাগান 4-0 গোলে এগিয়েছিল। সবুজ মেরুন

রানের হয়ে সাহাল আব্দুল সামাদ হ্যাট্রিক করেছেন। মনবীর সিং, জেমি ম্যাকলারেন, তেকচাম অভিষেক সিং বাকি গোলগুলি করেছেন। তিন ম্যাচে নয় পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ এর শীর্ষে থেকে নকআউটে পৌঁছেছে মোহনবাগান। তিন ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে শেষ করেছে ইস্টবেঙ্গল। রাঁচির বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়ামে আজ সন্ধ্যায় ডুরান্ডকাপ ফুটবলের ম্যাচে এসসি দিল্লি ভারতীয় বায়ুসেনার মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে এসসি দিল্লি 2-1 গোলে এগিয়ে রয়েছে। দুই ম্যাচে ছয় পয়েন্ট সংগ্রহ করে দিল্লি গ্রুপ সির শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে বায়ুসেনা একটি ম্যাচ খেলে তিন পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে রয়েছে। ব্যারাকপুরে আজ কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে রেলওয়ে এফসি 2-0 গোলে বেহালা এসএসসিকে হারিয়ে দিয়েছে। রেলের হয়ে শেখ গোলাপ গোল দুটি করেছেন। চাকদা ইয়ার্ডস কর্নার ও হাওড়া ইউনিয়নের মধ্যে ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। কল্যাণীতে তালতলা একতা 1-0 গোলে ভিক্টোরিয়া স্পোর্টিংকে হারিয়ে দিয়েছে। আন্তর্জাতিক বাস্কেটবল নিয়ামক সংস্থা ফিবা আয়োজিত অনূর্ধ্ব 18 এশিয়া বাস্কেটবল কাপের আসর এবার ভারতের আহমেদাবাদে বসতে চলেছে। আগামী 13 অগস্ট শুরু হয়ে প্রতিযোগিতা চলবে 23 অগস্ট পর্যন্ত। ভাবনগরে খেলোয়াড় রোনাল্ড হপকিন্স ভারতের পুরুষ অনূর্ধ্ব 18 দলের জায়গা করে নিয়েছেন। নরেন্দ্র দেশাই সহকারী কোচ এবং ডক্টর কুণাল চুড়াসামা প্রধান ফিজিওথেরাপিস্ট হিসেবে দলের দায়িত্বে থাকবেন। ভারত 14 অগস্ট জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। এরপর কোরিয়া এবং কাজাখস্তানের মুখোমুখি হবে টুর্নামেন্টের ফাইনাল 23 অগস্ট। এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে গতকাল পুরুষদের বিভাগে ভারতীয় ভারোত্তোলক মহারাজন আরু মুগা পান্ডিয়ান 65 কেজিতে রুপো পেয়েছেন। উজবেকিস্তানের তাশখন্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় স্ন্যাচে 128 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে 157 কেজি, সব মিলিয়ে মোট 285 কেজি ওজন তুলে রৌপ্য পদক লাভ করেন তিনি। ভিয়েতনামের ওয়াং থাচ মোট 291 কেজি ওজন তুলে স্বর্ণ পদক জয় করেন। FISU ওয়ার্ল্ড ইউনিভার্সিটি স্কোয়াস চ্যাম্পিয়নশিপ 2026-এর দলগত বিভাগে ভারত রূপো জিতেছে। মুম্বাইয়ের সোমাইয়া বিদ্যাবহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ফাইনালে হংকং চায়নার কাছে হেরে যায় ওম সেমল, সামিনা রিয়াজ, সুরজকুমার চাঁদ এবং নিরুপমা দুবের ভারতীয় দল। স্বর্ণপদক হাতছাড়া হলেও এই প্রতিযোগিতায় ভারতের প্রথম রূপো জয় করল। বেলফাস্টে তৃতীয় একদিনের ক্রিকেট ম্যাচে আয়ারল্যান্ড আফগানিস্তানের সামনে জয়ের জন্য 207 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আফগানিস্তান টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। আয়ারল্যান্ড 46 ওভার 3 বলে 206 রানে অল আউট হয়ে যায়। গেভিন হয়ে 36, কেট কার্মিকেল 32 রান করেছেন। আফগানিস্তানের হয়ে আল্লাহ গজনফর, রশিদ খান 3টি করে উইকেট নিয়েছেন। 5 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজে আফগানিস্তান 1-0 এগিয়ে রয়েছে। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় ইতালির জানিক সিনার হাঁটু চোটের কারণে আসন্ন সিনসিনাটি ওপেন টেনিস টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। গত মাসে উইম্বলটন খেতাব জয়ের পর এখনও পর্যন্ত টেনিস কোর্টে নামেননি সিনার। গতকাল সিনসিনাটি থেকে নাম প্রত্যাহারের ঘোষণা করেন তিনি। এর আগে কানাডিয়ান ওপেনেও অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন সিনার। শেষ করার আগে খেলার খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। মোহনবাগান সুপার জায়েন্ট ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। অনূর্ধ্ব 18 এশিয়ান বাস্কেটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার আহমেদাবাদে শুরু হবে। এশিয়ান জুনিয়র ভারোত্তোলনে ভারতের মহারাজন আরু মুগা পান্ডিয়ান রৌপ্য পদক জয় করেছেন। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত্রি 10টায়।

শুনছিলেন হিন্দি ছায়া ছবির গানের অনুষ্ঠান। এখন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সাধারণত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 60%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 22.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তা জানানো হয়েছে। 11 আগস্ট থেকে 14 আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের বরাবর এবং উপকূল থেকে দূরে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, যা বেড়ে ঘন্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই এই নির্দিষ্ট অঞ্চলে মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়া নৈশ বিজ্ঞপ্তি।

এখন জানিয়ে দেব আগামীকাল মঙ্গলবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা পঁচাত্তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলির পঁচাত্তরঙ্গ প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত, শিবনাথ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, কৃষি সুপারিশ, কৃষিক্ষেত্রে দ্রোণ প্রযুক্তি বলবেন ডাক্তার প্রকাশ দত্ত, 6:40 আপনার স্বাস্থ্য, দাঁতের ঘরে রোগের বাস বলবেন ডাক্তার তীর্থঙ্কর দেবনাথ, 6:45 প্রাথমিক উপস্থাপনে শর্মিষ্ঠা সরকার এবং চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দী, 8:00 জানাজানা টেলিস্কোপের কথা প্রথম পর্ব বলবেন রমেন্দ্রলাল মুখোপাধ্যায়, 8:05 আধুনিক গান দেবরতী চট্টোপাধ্যায়, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম করেন্দ্র দাসের সাক্ষাৎকার রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রথম পর্ব শুনবেন, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল অরিন্দম ভট্টাচার্য, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি আলিপুরদুয়ার, 9:30 গানে গানে পরবর্তী পর্ব, 10:00 গানের ভেলা উপস্থাপনে সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান জন্মদিন বিশেষ সপ্তাহ, অতিথি সুধাবর্ষী চক্রবর্তী।

চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষাল, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও সায়নী মজুমদার। বেলা 12টায় রজনীকান্তের গান, 12:15 লোকগীতি সঞ্চিতা চৌধুরী, 12:33 অনুজমি দুনো ফসল, সবজির বিভিন্ন রোগ ও তার প্রতিকার ডক্টর রঘুনাথ মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। বেলা 1টায় নির্বাচিত নজরুলগীতি, 1:45 মাননীয় উপস্থাপনা নীলিমা সাঁতরা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান, গানে গানে বুলবুলি হাস্তা ও সহশিল্পীবৃন্দ, পরে সাঁওতাল সমাজের বিচার ব্যবস্থা এবং বর্তমান সাঁওতাল সমাজ, আলোচনায় রাবণ দাস সেম্ব্রম, জমাদার কিষ্কু এবং সীতারাম বাস্কে, প্রথম পর্ব, লোকগীতি ডেভিড বাস্কে ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে 5:00 ক্রীড়াঙ্গন বাইরে ঘুরে রেকর্ড করে এনেছেন রতন কুড়ি, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, নবম শ্রেণীর বিদ্যার্থীদের জন্য জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা, বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দিরের শিক্ষক অরুণাভ দত্ত সঙ্গে দুজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শ্যামচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান ক্ষুদিরাম বসু এবং তার স্বাধীনতা আন্দোলন, বলবেন চাঁদু মান্ডি, লোকগীতি সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ, জলধর হাসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, ভারত ছাড়ো আন্দোলন কথা, আলোচনায় সুদীপ মণ্ডল, চন্দন কোনার, স্বাগতা মণ্ডল মল্লিক এবং সুব্রত চক্রবর্তী। 7:10 তর্জা গান, যাদব মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলেছেন পিনাক পানি ঘোষ। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, প্রতিশ্রুতির ফাঁকি, রচনা অশোক কুমার কর্মকার, প্রযোজনা রফিউদ্দিন। পঁয়তাল্লিশে অর্থনীতির দুনিয়া, অর্থনীতির বিকাশে তাঁত শিল্পের ঐতিহ্য ও গৌরব, প্রথম পর্ব, অংশগ্রহণে অধ্যাপক শুভম লাহা এবং অধ্যাপিকা ডক্টর অনিতা মজুমদার। 9:00 খেয়াল, অরিন্দম ভট্টাচার্য, 9:30 শ্রবণী, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি কথন, বলেছেন বীণা দাস ও বিমল দাশগুপ্ত, পরে স্মরণে বরণে কবি সুকান্ত ভট্টাচার্য, বলেছেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত অঞ্জনা ব্রহ্ম, 10:45 নজরুলগীতি অনির্বাণ দাস, 11:00 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন করুণাময় দাস। এবারে আসছি সঞ্চিত 75 প্রথম অধিবেশনে, 6:15 সুভদ্র সঙ্গীত খেয়াল পণ্ডিত উল্লাস কাসালকার, 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দী, 6:35 রামচরিত মানস পর্ব 199, 6:45 ভজন অনির্বাণ দাস, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অস্মিতা রায়, 8:30 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 8:45 আধুনিক গান দেবারতী চট্টোপাধ্যায়, 9:10 রসধারা, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান হিটস অল দ্য ওয়ে, উপস্থাপনায় অভিরূপা বাদুড়ি, 12:00 সুরভি, উপস্থাপনায় পাপিয়া ভট্টাচার্য, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা দেবজিৎ প্রতিতুণ্ডী। সঞ্চিত দ্বিতীয় অধিবেশনে 5:10 রজনীকান্তের গান কুন্তল চক্রবর্তী, 5:20 উর্বশী, উপস্থাপনায় অঙ্কিত শর্মা, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা অঙ্কিত শর্মা, 6:30 গুলগুলশান অঙ্কিত শর্মা, 7:10 নজরুলগীতি অম্বরীশ ভৌমিক, 7:30 দর্পণ অঙ্কিত শর্মা, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা, 8:30 স্পটলাইট বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম, উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আগামীকালের গীতাঞ্জলি ও সঞ্চিত 75 সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে সঞ্চিত প্রসার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:08 হয়ে 56 সেকেন্ড। জয় হিন্দ।